মা পিতা পাই সুত বন্ধত আর কোন গ্রহ কি না রাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আজ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহো নানক পজ রাম নাম নিত জাতে হোত উদার দেব দন্দারি মে